0: আদি ফেতরি কিংবা হিয়ালুগে আদি আবাদং ওহি ওহি হুন্ন ফিং এউরেন্ন লিবেনে
1: ওয়াফাকিহাতিন কাসীরা
0: আদি গিনাগুনা বেগেমবা মেওয়া তাবিসমে
1: লা মাকুতুআতিন ওয়ালা মামনুআ
0: হুসবুমেনওয়া আদি মানাবুমেনওয়া মেওয়ায়ে
1: ওয়াফুরুশিন মারফুআ
0: আদি উফুল।

0: Hama kashwarun alun a ufeddeu makun timan raskalange ekambalun ufeddevime.
1: Faja'alnahunna abkara.
0: Fahe bikuruveri bayakukhamga timan raskalange ekambalun levime.
1: Uruban atraba.
0: Firindeke lobiwa efrage ekueri bayakukhamge.
1: Li ashabil yamin
0: kana faratuge mihunnatake
2: kirit qur'anuge dibe tarjamaen demme migenestini suratul rahman nawawiswana ayatum fashaagin e sura nimma suratul waqi'a fashaagin e suratuge 30 avwan ayatuge niyala tarjama vidalu de wafawani dr mohammad hanif
3: munfuhi filwadi malumat ke khazana musalikode emme itubar kurve baveria
4: dehi rajyege adu
3: engha 741 kilohertz medium wave 89 megahertz fm band
5: emme sidavegen ba thedumaguga sabitwe huruma
6: ইসলাম দীনুকে আকীদা বরকত কুরমা
5: দেদুনিয়েগে হায়ায় বাজ্জবেরি কুরমা
6: ইসলাম দীনুকে কঙ্কমা গুলেগতুং দীনিয়ে ইলম ওয়েরিনা সুয়াল কুরফা

koba miades waha ka mijawni kurkolla she kudine demwani kine bado ado ha chenge kudine adi waha ka noi nime yenge miyafta ga migenes tem waha ka kulum ga baveri vi ashat rizmi nazat rashid fatma shifa ali hasin lashan muhammad musa rashwan naim aishat zaina adi nafiz abdur rashid ইরাদ করি মে আন্না হাফতা গতি কুদিন মে ওয়াহকা গ নুনু মে বা দত গেনেস দেনা আডো হে চেঙ্গে কুদিনে দেমবানি কিনে তো বালাম মানেনু দো এহেম ওয়াহক নিমেন দে ওয়ান হুরি হাকু দে মেস আডো আ ইগে মিহাসা মু ফাতুন দ সামে ওয়াকি বেলানি ওয়াসসালামু আলাইকুম

0: মেয়া যার আগে উম্মিদ তা কি কি কবা
1: উম্মিদা কি আমাদের মানে স্কুল নিমে উড়াইতে স্কুল ফারা তো মোবাইল তো বেড়ে নুমে দাঁড়ানো কম হামা ইকাল হাফলা তো কি এবং এই হামা বড় উম্মিদে দেন মেহা স্মিতা নি হামা গুরুয়া হিতে দাস করে মন্দ দেন গুরুয়া হিতে দাস করে নিম্মুম বেসে এই হামা বড় উম্মিদে দেন মিসনানি হামা গুরুয়ান গে দায়রা ইন ইতর কুরিয়ে গোস হামা খুদিন কি আরা দি মিল মু হামা ইতর ফাতুরা
0: আদি উম্মিদ কুরানি জারা গতি উম্মিদ তা ফুরি হামা ওয়ান কামা পরব বড় শুকরিয়া আমি প্রোগ্রাম দিম ওয়াগুত কোলা
1: পরব বড় শুকরিয়া আমি ফুরসত দিনি তিস
2: মাশাআল্লাহ হাদ রিচে দো গুরু আঙ্কি আবালে জিকা ইয়াগিং বড় বাবর বড় গিনা ওয়াগুত কে হেদ কোগ্গেন বড় গিনা ফারিত কোগ্গেন কাং এহা হিসাব দানি দো
3: মিকালা হুনারু এর এতা কুদিন তা কেতি মেনে এহেমিমা কমমে কুজ্জে বেসবানে কুজ্জেগে হুনারু হোদা একামে তারাগি কুরাম বড় মাসেকে কুরাম এই হুনারাকি আমার নিউ মতে একাম তারাগি কো আলা কো দাকওয়া দে মাসেকে কুরমা কি বাস বড় মুই মুকামে
4: মাদ্রাসা কুদিংগে গাড়ি
5: আলগন্ডুকে নামকি আইসাদ সারা বিনতে আরিফ সাইদ আলগন্ডু কিয়াবানি আহমদিয়া ইন্টারন্যাশনাল স্কুল হাতে বি

0: নিউলেমুং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার থাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ভড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারিতো
1: এই হামহিকানি তারিখি ওয়াহক তাকিনু
0: এই দুনিয়াগে চাট বদল করলি হাকিকি হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ ওয়াহক তাবনি নীল কোরগা সেরিং ফেশিগেন আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কমে হোম দুহেকে হেঁদনু আগড় তিরি হুম
0: রিপিট অঙ্গার দোহে বেন্দ্র একে জাহায়ের
1: আদি হোনি দোহে রোসি হাগড় তিরি হুম
0: এঙ্গা সতরস্তে একসালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি আড্ডিয়ান ওয়ে মেগাহার্টস এফ এম ব্যান্ড
1: দিবিরাজ্যে কেয়াডু
2: দিবি বহুকে ফোন আইলমা শহগেরু আফারাত খাসকো দিবিরাজ্যাডু গেলিস্তেনি
3: বাসওয়ার

আসসালামু আলাইকুম কুড়িহা কুড়কুদিন বারবারং উফাবিলি হাবিরকে এদমু মেদগে উফায়রে হাবির শো শালালাম ফাতুনতাম বদল কলি দাদি হেন কুজেবে সান্ন গোতা আমজে ফতি ফারেগ বদল বেদান ইংগে তিকুদি আড়ো হান তিবে চেইগে মেদগে শোগে সম বার ব্যাবর মসিকে তং এ বহরি এককল মসিকে তাম কমদুকে সুন মসিকে তামিরি একমকু মেদু বিসারবে ম দতমে মেতিবি স্টুডিও গ এম স্টুডিও ইম মেদগে শো কুরে গেনানি এম দতমে গে কুয়েরি কুদিন কোলা মেদু বদল ওয়ান কম উমেদ ni duruga tibi emu riha kudim es avha gulala inge nan not kolla tine tinin hatare sumin he sumin he mina barun datame nan not kolum daana ema miyad sama huriha kudim es waane baveri ve fa adi show adu halan tibe wara me ma seketa funem kolla kudina wara khase ina me ves miyad miyad ge show ga sunnan fa vir havir me show ek hama tikudina khase ko kom me kurdu he ga datame kurige da show e miyad ge show ga me mera ma seketa ka ki hama ekkala me spelling b waki kollama de tin jumla emme tin suwa den jumla fulem kuruma me baata ka ko da tamen show kore gen dan inge me gete re me spelling b tikudina de inge ne ta ha den che go do dat kya den inge re si lafse kome ku jogos dehen ane gagan ka tin lafsu or onna ne de tin lafsu fulem kollama jeheni e go re spelling ta kya

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুমবানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াত বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফা রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কম বাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।